আমলটা কবুল করে বিনা বিফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আরকান তাহুগা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুম গে গতুং জুমার সূরত গে 11 আয়াত গা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমায় কুগা আরকান কুরমাশে হাম এ সূরত গে সাদবান আয়াত গা ওয়াহি করাওয়ি কুল ইল্লাহ আবুদু মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে একলাঙ্গে কিবায়ং আহরেন গে দীন খালাস কো আহরেন আরকান কুরানি হাম একনি মাইন আল্লাহ শে আতি জুমার সূরত গা মাইন আল্লাহ ওয়াহি করাওয়া ফাওয়ে فاعبد الله مخلصا له الدين الا لله الدين الخالص مانيكي فهي كليك فان ماين الله كيبيا دين خلاص كوروا اكلاغ كيبيا الكن كوروا شف انسانا كي بها عمل ادي مودلون كوروي صدقات تكي الله خالص كمايكو كورا كنتكم غاهد من انغوا البينا سوره كي فسفن ايتغا وحي كوروا فاوي وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفا مانيكي باطل مغون اكيباوگين تيبي ماين الله گه كيبيان الکن خلاص کرا حالو الله گه كيبيان الکن کرمشا نماز قائم کرمشا زکات دینم منوی ابا می ہونا امر نو ویو قیامت دوہون الله بدل کرنگ تے میھا اخلاص تر کمایکو ہیو عمل کرمن انگوا سورۃ الکہف گے ستے ک دیہون آیت کا وحی کر وفاوے فمن کان یرجو لقاء ربہ فلیعمل عملا صالحا ولا یشرک بعبادت ربہ احدا معنی کی تی با می ہن کرے کھم می ہ کنا مس اللہ بدل کرمن امید کرنی نما ہیو عمل کرم متی دمی ہن نہ ہوش کمے আদি আল্লাহ আলুকং কুরমুগা এহেন এফএস ফরাতকা শারীক নুকুরা হুজ কামেব

0: ලිබේන හෙව කමෙක්ගේ බදලුගෙන් නූනේ.
1: إلا ابتغاء وجه ربه الأعلى
0: එහෙනෙකමක් ඒනා හේද කුරණී ඒනාගේ වෙරි මතුවෙරි වන්ත රස්කලාගේ වජහපුළු එබහි එකලාගේ රුස්සෙවුන් අදාගෙන්නේ.
1: ولسوف يرضى
0: අදි නිකං හුර ඒනා රුහේනකං කශවරෙ.
1: بسم الله الرحمن الرحيم
0: رحمن وانت رحيم وانت الله جه اسم فلم فشاغنمه
1: والضحى
0: دوالغ عليكم فطر هم جه وقت غندومه
1: والليل اذا سجى
0: ادي ريغندو انديركم فطر هيمين واهندو ريغندو غندومه
1: ما ودعك ربك وما قلى
0: خليغ فانغ وري رس خلاڠ خليغ فان دو كوشن نولباي ادي نورهم و وڈي نوغنوي
1: وللآخره خير لك من الاولى
0: ادي خليغ فان تك دنيا ور اخرن هيكم بودكن كشوري
1: ولسوف يعطيك ربك فترضى
0: ادي نිකං හුරේ කලේගේ ෆානගේ වෙරි රස කලාංගේ කලේගේ ෆාන දෙව්වානකං කෂවරෙ දෙන් කලේගේ ෆාන රුහි වඩා ගන්නවා නිතේ.
1: ألم يجدك يتيما فآوى
0: කලේගේ ෆාන යතීම කම්ගා වනිකු එකලාංගේ කලේගේ ෆාන දෙක වොඩිගෙන් නුවේ හියේ දෙන් එකලාගේ කලේගේ ෆානන් හියා වහිකන් දෙවිය.
1: ووجدك ضاللا فهدى
0: আদি කලේගේ ෆානු හයරාම් වේ වඩා ගින් වනිකුම් එකලාගේ කලේගේ ෆානු දෙක වොඩි ගතේ දෙන් එකලාගේ කලේගේ ෆානන් මගු දෙකෙවි.
1: ووجدك عائلا فاغنى
0: আদি ফকীর খমগা খলেগ ফান ওয়াতি একলাঙ্গ খলেগ ফান দেখে ওড়ি গতে দেন একলাঙ্গ খলেগ ফান মুসন্দি কুরবি.
1: ফাম্মাল ইয়তীম ফালা তাকহর
0: দন্নাশ ফহ খলেগ ফান ইয়তীম কুজ্জা নিকমিত কো নুলবাশ.
1: ওয়াম্মাস সাইল ফালা তানহর
0: আদি দন্নাচ ফাহে খমকং ইদি অন্ন মিহায় খলেগ ফান নুরহুমগে বসফুলে বিদাল নুআশে.
1: ওয়া আম্মা বিনিমতি রাব্বিকা ফাহদ্দিস
0: আদি দন্নাচ খলেগ ফানগে বেরি রসকলাঙ্গে দেব্বি নিমতগে ওয়াহকে ফাহে খলেগ ফান ওয়াহক দক্কওয়া উলুআশে.
1: بسم الله الرحمن الرحيم
0: رحمن وانت رحيم وانت الله جي اسم فلم فشا جنمي.
1: ألم نشرح لك صدرك
0: تمن رسكلانگ خليگ فانگ هيپور خليگ فان تكا تنوس كون ندوانتوي.
1: ووضعنا عنك وزرك
0: আদি খলেগে ফান উফুল্লাওয়া বুরা খলেগে ফানগে কিবেন তিমন রসকলাঙ্গে লুই কুরবিমে.
1: আল্লাযী আনকাদা ওয়াহরাক
0: এই খলেগে ফানগে বুরি কাশিফুলা বুরাকান দীফাওয়া কান্তকে.
1: ওয়া রাফানা লাকা যিকরাক
0: আদি খলেগে ফান টকা তিমন রসকলাঙ্গে খলেগে ফানগে নামফুলু মতবের কুরবিমে.
1: فإن مع العسر يسرا
0: فاهي هما كشورون هندقو كما ايكو فاسيه كم وي.
1: إن مع العسر يسرا
0: هما كشورون هندقو كما ايكو فاسيه كم وي.
1: فإذا فرغت فانصب
0: فاهي كليغ فانو دين غواليبونج مسكتون අවදෙව වඩා ගන්නවා හිඳු සහ කලේග ෆානු අලුකම් කුරවුම්ගා වර්බලෙව වඩා ගන්නවා ෂේ.
1: වයිලා රබ්බික ෆර්ගබ
0: আদি හැම එකනි කලේග ෆානුගේ වෙරි රස කලාගේ හදරත සහ খালেগফানু ইদওয়াডায় গন্নাবাসে
1: বিসমিল্লাহির রহমানির রহিম
0: রহমান ওয়ান্ত রহিম ওয়ান্ত আল্লাহু গ ইসমু

ফতুগে আহলুয়ের নাই মুশরিকুং গে থেরিং কাফিরু মিহু ফাল ওয়েগিম বা দলিল এউরিং গে গাথং আতু জমদান দিং এউরিং তিবি গুই দুখুল্লানে বায়ুকম গানুয়ে।

0: আল্লাহকে হাজরাতুম ফুন বেবি রসুলকে তাহিরু কুরব্বা ফাবা ফাইফুতকে এ রসুলা কিয়াবা দেবতে
1: ফিহা কুতুবুন কাইমা
0: সিদা বিগম বা হুকুমতা এ ফাইফুত গাবে

0: নিউলে মং ওকে মন্দা সফা তকে
1: দুনিয়ে দেখে ফাওয়া পড়েতি বার তকে
0: ইনসাফ কে তারা দম মলি উম্মেদ বদল কললে শখসিয়াতুম
1: রেগনু কি হামহিমে কামুগা রাইয়েতুং গে হাল বেল্লোমা নুকমে মডাঙ্গুল বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিং গে বড়তি রাসকান্তা কুডকা কুজেসফি কোন লিডারেতো
1: এই হামিকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকে হাতিসাতকে
1: এ হাতিসাতকা এ বাহক তবনি নীল কোরগে সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামিয়া পেতুরিফা কুরিবোশি কমমে হোম দুহেকে হেন্দনু আগগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড় তিরিহু
0: এংহা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ adi adhyana megahertz fm band
1: divirachi kyadu
2: e kodoko fahata jeilama aharam ya carry gati me miha undugo ana ena ja pin number nu fenne hisabe gan tibem wani
3: a
4: koba mita hunada dustbin ehri do me wes dustbin kanu laamani

0: নিউলেমুং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়ে দেখে ফাওয়া পড়েতি বার তাকে
0: ইনসাফ কে তারা দম মলি উম্মেদ বদল কললে শখসিয়াতুম
1: রেগানু কি হামহিমে কামুগা রাইয়েতুং গে হাল বেল্লোমা নুকমে বড়াঙ্গুল বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিং গে বড়তে রাসকান্তা কুডকা কুজেসফি কোন লিডারেতো
1: এই হামিকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকি হাদিসাতকে
1: এই হাদিসাতকা এ বাহক তবনি নীল কোরগে সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামিয়া পেতুরিফা কুরিপোশি কমমে হোম দুহেকে হেন্দনু আগগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একেজ্জে হায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড় তিরিহু
0: এংহা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ adi adhyana megahertz fm band
1: divirach chekadu
2: saduade ishinde
3: kamuk to alwanda goalevi
2: saduake hawal kora kobbe masekete wara farwateri kamai ke rangala kora mozave aharam belies nubelies oriha kamas tikorane wara zimma daru kamai ko ekam fahaga ko shukura ada kuram wegen goali
3: shukriya sa
2: ತಿಗತಂ ಅಬದೇಸ್ ಕುರಿಯದ್ದೆ ತಿ ಹಿವ್ವರ ಫರ್ವಾತೆರಿಕಂ ದೂಕಣ್ಣು ಲಾತಿಂಗೆ
0: ಎಂಗ ಸತರ್ತೆಗ ಸಾಳಿಸ್ ನುವೆ ಕಿಲೋಹರ್ಟ್ಸ್ ಮೀಡಿಯಂ ವೇವ್ ಅಡ್ಡಿಹ ನುವೆ ಮೆಗಾಹರ್ಟ್ಸ್ ಎಫ್ಎಂ ಬ್ಯಾಂಡ್
3: ದಿವೆ ರಾಜ್ಯಕ್ಕೆ ಅಡು ಕಡಿಮೆ ಹೆಂದನು ಅಕ್ಕಡಿ ತಿರಿಸ್ ಮಿನಿಟ್ ಮೀ ದಿವೆ ರಾಜ್ಯಕ್ಕೆ ಅಡು ಮೆಗಡಿಯಗ ದಿವೆ ರಾಜ್ಯಗಡು ಮಿಗಿನಿಸ್ತೇನೆ ಪಸ್ವಾರು ಮೀ ಪ್ರೋಗ್ರಾಮ್

ফতুগে আহলুয়েরি নাই মুশরিকুং গেথেরিং কাফিরু মিহু ফাল ওয়েগিম বা দলিল এউরিং গাথং আতু জমদ্দান দিং এউরিং তিবি গুই দুখুল্লানে বায়ুকাম গানুয়ে।

0: أقول هذا. أنا السلام عليكم. السلام عليكم.
1: وعليكم السلام.
0: آمين. فريدة أنت؟
1: بابا.
0: كبرت فريدة سؤالك.
1: سؤالك أروغانك مامي أروغانك مامي أبدا
2: বাকারিতা গোসমি বাগিচা তরে ঘুরি কস্তা খা চেক এহম বে মতি মঙ্খলে মশলা কিতমা নবী আসলাম সাল্লাহ মুরু করে বি এতি একে এমি হায় এনমি হাও দগো নোয়া গোতা এক গোতা কি ফারা কুন্দম বেস এ বাদ মি এ বন্ধু কফন ওত নে দেব নু দেবে গোতা হাদা ভাটাশ নু দে ফান কফিয়া জিম্মা না গঞ্জে হেনে মা গুণ মেন মি আওয়াটরিয়া ইয়া খাস কো আওয়াটরিয়া হাগ গোতা কি বড় বড় রেচ আদি মি এনগে মুসলিম আওয়াটরিয়া দেহাগ গেং গবাবে এ ইসলাম কামু হাগগা না আওয়াটরি কামু হাগগো এম এফদ কামে দাতিবা এফদ কামে কগেন নোয়ান এ কান্দত তাকুন অউন মেন জেহেনি রাক্কা তরি বাং আদে মি হাগে এফদ কান্দত তা অউন মেন নুকুরমা অউন মেন ইসলাম দিন মে ওয়ানি হেম আওয়াটরিয়া গ হাগগো অউন মে গেন কি হাওয়ারে গ হাগগে কাং ওয়াকিন খাস কো আদি তিমন্নগে হামতি মন্নে এফস এফদ কান্দত তে গাস্তুগে এফদ কামে কুরমা কি কগে মানে কা কা মিসাল কা নেগি এখন করে বেজ কা মাফ সে দেম মানে আদি এ কান্দত তান তাহির ওস কদ দেম মানে ভেটু নেচ নাগা দেস মানে
3: সওয়াল গ মি আদিহম ওয়ারম মে মকমে কানে মে শেহ হসি বিদাল গতা মি আলমেঙ্গে মি গানো গুবাতু গ সামা মি কুশে গতু কান্ডালু অফেন কামেঙ্গে গানো গুবাত সতে সতারোন মাদ্দা গে ববনে ইমারা রুলু নোত রেনু গন্ডু ওয়েটুম ওয়েটুম আমেদ ফরওয়া কুডা গে নোত এবাওত কন্তত কামেদ হামজে পাওন গাওয়াত নোত গানো আই লাভ সব নোত এবাওত কামে কুরা রে কুরা বায়াকাই আদি এহেম মি হুম বে শ্রাক্কাতেরি কুরুমট্টক আলম্বি ফ্যোরত নেড়মুস মিহেকে ফুরান রকলে মেদুরে চে নম নোত এবেস মিহেকে নোত মোদলক কেলুমে নোত আনিয়া লেবিজে নম এ কুরেবেনি কুশে কম হেম গানুমেস এব এ মি কুশে গতুক খাণ্ড এড়িফা হেম মি মি হামা রিপোর্ট কোগেন আলমেন হাম হুশেড়িদান মাসালে গতুক আলমডফ হা কুরেবেনি এ বাবাতুক কমে হিগা কম বঞ্জাম আম এগ আদব তবসে বহরি কাণ্ড আলা হমিস আদবে গতুক এং হারদু জাদাল নুম বেসে বহরি আদি এং হারদু আরুয়ালুম বেসে বহরি কাণ্ডেলিপ গে বন্ধু কুরুম বেসে বহরি কাণ্ডেলিপ এম মি খুম আলমেন দিবেরাজ্যে গানুন বেসমতি মানা কফ আদব থেকে কাণ্ডেলিপ এম মা তি বিদালু মাসাল ফরিদা বিদালু মাসাল আলোন্ড মেন হাম মি হুশেলিগেন কুরিয়ে গেন্দেবে মাসালে গুতু গড় ফা করে
0: দেন আনে বলিস পুলিশ সার্ভিস এগত হুশেলে মাসাল তা আমকো মি হুশালতা কি হা মগতে কে তেরে গতি বেফলং এ মাসাল এ কা কুরিয়ে বাডান মন
3: আম হুশেলে বাগুতম ফেজিগেন ফুল হুং এ মাসালা গে অ্যাটেন্ড হইগেন এ মাসালা গে মাসেক ফেজিগেন কুরিয়ে দান এম এদেন এ মাসালা গে নিমেনে দুহে দেং সিদা অনডক মি হেন্দা না এ মাসালা বাওয়াতা এগে কুড় বুড় মিনা আদি এগে কুরা হুন মাসাক তক বাদা ফাল মিনা এগেনে কিয়া দুহে নাগানক মাসালে তাওগে গুনি মাল হে মি হাম হুশে লে বাগুতুম ফেশিগেন ফুল হুন এ মাসালা গে আ মাসাক তাওগে মাসাক ফাশায় কুরি কেন্দা
0: দে বাইবে ফুলুন এবদি মা বাইবে ফুলুন গে